0: อยู่พัชเฟมกันเรารัวมันดาดงกอยิตอลอิดิโกนี่ยิดิโกตินีมอเตอร์ดีที่เด็กก็ยังปีเรียชวลกันมาหนึ่งเบอร์จอยล์กวาลเชียร์มาหนึ่งเชลอินดัสทรีเซลนัมเบอร์ชิเมตินอตาบีโรอาบีโรอังเวนพิเอร์บิเชลเวบิชพิเอร์เอวเวบีโรพิเอร์โบร์เวบิชควาองอาโต้กันมาเนนอทิมเบอร์กอชิมินัมเบอร์เมอควานุกอมาลุโนยน้อเอ็กซ์ออทียมามียองเอจบอนงาโต้ก็เกณฑ์นั้นเมื่อที่เกิดมีริมเวลโดก็เอลโลบนี่มันโลบเมื่อเวลาที่เด็กก็จะเซ็นต์อารมณ์ดงจุยโยเซลกูโลดิวิซอนนับพันมุนิสปาลิตี้โลบมันที่กันนับเบอร์ดอกที่เออก็จะดิทรดิ้งเซ็นต์เมื่ออารมณ์ดงก็ที่เกิดมีริทเวลโดก็ชิมชิมก็นับนอตาบีโรบิเชลาริโอพิเอร์บิเชลเวียงเวนพิเอร์บิเชลเวียบิชพิเอริโอโนโนเนก็นอตาบีราบอร์นอตPierre Bich we bong wen, Pierre Bor we chel, Pierre Yo we bich, kwa honga token, meti kere miri, me go echimi namba me kwa no marunom. Daka tala me lo oko me wang, me o ya oko che mengo hospital, kun kuber kache kere Paris Priest me apache Catholic Paris. Mi yoda do koye ngejbot, yo dushio me tie kache kere pego me wangi, pi binu do koye neno wangi oko che moni ya apache Catholic Paris, moni ni nre Pierre we boro, tunukede ni nre Pierre dek,Medwe ma boro, mwagari ya piru wa bichel. Chakere kwa chawa ryoke ken meo diko na chawa par meo tieno don kuwa ime binu kache kere chente tutumia piru wa bich. Man me wilo kiu. Kare cheke tutumia bich me wilo doko yat. Dokjua meo chwalo kwena manu beru doko locha meo yae dagatala duong me mengo. Kare cheke Paris Priest me apaj kwa hojua meo winyo timbero to kubu bojua me komanti ya mama kugee.Dul me Uganda National Bureau of Standards man NBN man UNBS tia mamira doko ngeboto charwel la metia kwa pa district kache gra pa municipality ni manati mikweda me moya okochete dul manin binna do bedo kwa area wu pikwedo doko kache kringiyo kita me kilo nyoskel uti yo kache kede dongin tia makwayo wu me yu bero koche kede chwalo kilo koche nyoskel wu boto timikweda Man me wek dang dong inu ongu no koche stamp. Me mu akatun me riwe piru wa bichela, riwe piru wa biro. Kabede me o riwe doko pinkan ninyo kabede magi. Ichi ya ngwen me tina tamu tumdo koche. Digini ichi ya bich, gina beru koe. Digini ichi ya bich burwe piru wa chel duwe ma boro. Mwari ya piru wa bichel. Gina beru doko ya paj municipality kikan. Eka ichi ya bichel burwe piru wa riwe duwe ma boro. Mwari ya piru wa bichel.Nungi tiyo kwa ya kokoro, nulelpe, kajei, awila. Doa chwal kwena manu beru doko che odongme Uganda National Bureau of Standards, nyo UNBS, uyagi nyo kwa jame lira. Kwa ujame winyo timbeeru tokubu kwena doa teru nko manna chalo kina piretek. Kiremanda dukela ya giki me kwena cheuche. Kwa menenu atie kire doa chianga kan, manu utieno meni atine puete kina meberu kire karme winyo mut, kire kwena me inue choo kwa ye kanin.Kijo ameruwe nyugwarge koni ruwe mepolo chunga cheke duu di chunyu karme chanmana li roke. Nyano bedo Moses Kwang, kongreno kai mede winyo Radio Apache FM kuni kuhol program suchele binu mede katu yekan yore karachel kire yore.
1: Manu bedo kwena Radio Apache FM. Kwena Radio Apache FM.
2: When two people talk about a kilo to a woo, take no pity a year, five can, quania, come to Canudu, take you eat penny little, we amo pico genere, noise and air pollution, do you bala radio kagan, metatira coin, punch motor spare parts and services, a weird trading center, run about, chitu cham, meters of big take any corner your deal, Monday do weather rush a division of Pine Municipality, it will spare the take, will a yota meal picking a king of a war, will the willy canoe engine oil, lotelo kinono, gain charo dashboard, indicators, accelerator cables, chino pig, cupira, spares long a quono pico. O charu na kama petrol duchi wela penyata. O chida uga mbuluta punyu geyi kupiripiki. Chulere repata. Go chima director Lawrence Okulu. Inora bira bira deck. Nora ria ryo. Bicha la deng not. Unyo. Nora bira bicha ryo. Nora ria ryo. Bicha la deng not. Achoy jankonj pachame tiyo tubarawi rema. Opimele mede kansans. O charu ye mod deck. Chukal, chabun, kadu, soda kwe. Stodang tikano tiyo kwa de yenjik chef chalu sunflower. Soya, nywage, kedu weregi. Madam Brenda Okulu. Nutia jolo jome agoga. Apele. Aluol George, a dog, Kirilane, a Betty, a Bulumogo, a Dee, a Dem, a Chekena, Nichi, Kabir, Duchu, maybe the Chatu, Nichem, Kerwille, Coin Patu, you are Coin your Patu.
3: Otino Bao Kurta.